0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: হ্যাঁ শ্রোতা বন্ধু, পূর্বর মু আপনাকে কহিলি না, বন্ধুতারে কিছু স্বার্থ নথায়, এহা এক আত্মীয়তার সম্পর্ক। এহা পছরে রহিছি অনেকগুড়িয়ে কারণ, কিন্তু আপনাকে মু বন্ধু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপন মানে বর্তমান শুনছন্তি হিন্দি কথা চিত্রর গীত। শুনি রখন্তু কার্যক্রম সম্পর্কে এক সূচনা। আকাশবাণী জয়পুর কেন্দ্রর চৈতি জন কার্যক্রমে আজ অপরাহ্ন 5:30 শুণবাই ভুলবে না লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু

প্রিয় শ্রোতা বন্ধু, আপনার বর্তমান শুণুচার ওড়িয়া ভক্তি গীত। পরবর্তী গীতটি শুণন্তু শিল্পী ইরা মহান্তিঙ্ক কণ্ঠরে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রিয় শ্রোতা বন্ধু মানঙ্কু এইটি কই রাখুছু, আজি দিন গোটাই বাজি 20 মিনিটরে ঘর ও ঘরণী কার্যক্রমে আপনার শুনেপারে সাক্ষাৎকার মহিলা মধ্যে সহযোগ ও সহানুভূতির ভূমিকা সম্পর্ক গায়ত্রী বাহিনীপতি সহিত। পরে পরে শুণবে অন্য এক সাক্ষাৎকার, সুস্থ শিশু সুন্দর ভবিষ্যৎ, এ সম্পর্কে কহবে ডাক্তার দুর্গা পাত্র। সেইপরি অপরাহ্ন 5টায় যুববাণী আজ ভেটিদেবু জনে নিয়মিত শ্রোতা সহিত সাক্ষাৎকার। আজ অপরাহ্ন 5:30 চৈতিজন কার্যক্রমে আপনার রয়েছে লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। এর বিষয় রয়েছে সিকলি রোগ বইলে কাইটা। এ সম্পর্কে আপনার আজ অপরাহ্ন 5:00

0: প্রচার কল হিন্দি কথাচিত্র ভক্তি গীত। শ্রোতাবন্ধু আপন মানে পুনি থরে হিন্দি কথাচিত্র ভক্তি গীত শুনিপারিবে আজি সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিট্রে। আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। বর্তমান প্রচার করুছু আজি দুই প্রহরর চাষবাস কথা। এথিরে আজি শুণন্তু জৈব সার সম্পর্কে।
1: আজির চাষবাস কথার জৈব সার সম্পর্কে কিছু আলোচনা করা। জৈব সার, জৈব যা কি জীবন্ত, যে সার মাধ্যমে কিছু জীবন্ত কিংবা লুচি রয়েছে অণু জীবনকু গছর হিতপাই ব্যবহার করা যাই তাহাকু আমি জৈব সার কহিবা। যবক্ষারজান, ফসফরস ও পটাসিয়াম গছর মুখ্য সার এবং গছপাই অধিক পরিমাণের আবশ্যক করে থাকে এবং সাধারণত রাসায়নিক সার হিসাবে প্রয়োগ করা যাই থাকে। কিন্তু বায়ুমণ্ডলের প্রায় 78% যবক্ষারজান রয়েছে। কতক অণুজীব অনেক যে বায়ুমণ্ডলর এই যবক্ষারজানকে সংগ্রহ করে বা সংগ্রহ করার সাহায্য করে গছকু ঠিক ভাবে উপলব্ধ করাই থাকে। সেইপরি মাটিরে অনেক ফসফরস বিবন্ধিত রহি গছকু মিলি নথায়। আউ কতক অণুজীব এই বিবন্ধিত ফসফরসকু দ্রবীভূত করে ফসফেট সার আকারে গছকু যোগাই থাকে। জৈব সার ব্যবহার করা দ্বারা উপকারিতা মান হচ্ছে এমানক ব্যবহার করা দ্বারা ফসলকু অধিক খাদ্য সার মিলি থাকে, মাটির উর্বরতা বৃদ্ধি পাই থাকে, গছগুড়িকর চের বৃদ্ধি ঘটি গছ বড়িবার সাহায্য হয়ে থাকে, ধান জমিরে আজলা ব্যবহার কলে ঘাস প্রায় উঠি নথায় এবং জলভাব সময়ের 5-8 দিন মাটির বতর মধ্যে রখি থাকে। এদ্বারা পরিবেশ প্রদূষণ হয়ে নথায়। এগুড়িক ব্যবহার করার অধিক কিছু ক্ষতি হয়ে নথায়। কৃষি উৎপাদন খরচ কমি থাকে, বিহনর মান বৃদ্ধি করায়, মাটির ভৌতিক এবং রাসায়নিক গুণ বড়ায় এবং পরবর্তী ফসলের অবশিষ্ট প্রভাব মধ্যে পকাই থাকে। রাইজোবিয়াম হচ্ছে অন্য এক জৈবক্ষারজান বিবন্ধক জীবাণু সার। ডালি বা শিম্বজাতীয় ফসলের চেরে ভাতুড়ি বা গণ্ঠি দেখা মিলি থাকে। এহা মধ্যে রাইজোবিয়াম জীবাণু সহভাগিতা ভাবরে রই বায়ুমণ্ডলর যবক্ষারজানকু এমন

0: শ্রোতা ভণী, এইভাবে গপু গপু সময় বি আমি ইশারা দে যে আজির কার্যক্রমর বিদায় নেওয়া। তাহলে আজির কার্যক্রম আপনার কেমিতি লাগিলা আপনার মতামত নিশ্চিত ভাবে আমাকে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবে। আমাকে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ করিবার নম্বরটি হেউছি 9438268568।
1: পুনি থরে নম্বরটি কহি রাখুছো 9438268568।
0: তাহলে আজির কার্যক্রমর বিদায় দিয়ন্তু,
1: নমস্কার।

0: শ্রোতা ভী আমি সমস্ত বর্তমান পালন করুছে মাতৃ স্তন্যপান সপ্তাহ। এই সপ্তাহটি পালন করার মুখ্য লক্ষ্য হল প্রত্যেক নবজাত শিশুক মা'র প্রথম ক্ষীর যৌটা আমি কুচে কষ ক্ষীর সেই কষ ক্ষীরক নবজাত শিশুক দেবা, তা সহ পিলা ছ'মাস পর্যন্ত কেবল মা ক্ষীর হি খাইব দেবা। ছ'মাস পরে বাহারর খাদ্য সহ দুই বর্ষ পর্যন্ত মা ক্ষীর খাইব দেবা, কাহিঁকি না মা ক্ষীরের যথেষ্ট মাত্রায় কোলেস্ট্রম অছি যাহা শিশুর রোগ প্রতিরোধক শক্তি বড়াই থাকে।
1: তেণুক প্রত্যেক প্রসব মা মানে নিজ সন্তানর সুরক্ষা পাই মা ক্ষীর দিয়ে নিজ শিশুর স্বাস্থ্যর যত্ন নেওয়া নিহাতি জরুরী।

0: সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা পাঁচ একর জমির ফসল বীমা পঞ্জিকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল এক টঙ্কা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: এথর কথাচিত্র মে হোনা, শিল্পী হলে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, জাভেদ অখতর গীত, সঙ্গীত অনু মল্লিক।

0: দে, রেডিও শুনতে রে বা সর্তে ভাই বইনি মন কে মুই মেটা পিলা জোয়ার কলিনি। এ আপা কিনি উঠি গালা দেখা দর্শন নি
1: আইলি আইলি খাই ইহো
0: কিনি আপা
1: এ দে দে দে আইলি আইলি আইলি আইলি আই আজি অলপ টিকি বিলম হেলা খা ও
0: সেটা আমি পাচার তিরলি খাই কিনে এডে বেলা কলস তুই
1: খাই কিনে বলে তো কার খাই খইবি থাকো গোটে দুখর কথা ও মেটা
0: খাই দুখর কথা নি আপা সেটা
1: এ হাসপাতাল জারিলি ও হ্যাঁ এ মুখে টিকে গাগড় মন নিমা নাই বলে দেখাইবি বলে যাইতে রেলি যে মাত্র খাই এলা বলে সিটি গোটে সান পিলার খাইটা বলে টকির বাদে গেলা
0: ওই যে
1: সে বাদ বাড়া দেখি করতো মন সমান বিশুকা খাও খাই রেলে যে মুসে জানি ন পারলি মাত্র পরে পরে পরে পরে মরে পিটি পিটি গোটে লোক গোটে খইলা কি নাই আই পিলা হে খাইটা কি খাইটা বলে শিখলি না খাইটা পিনি সেটা ইয়ে রেলা পিনি বাদ দিয়ে গেলা
0: তার উপরে জানবা পাই ভাই বইনি মনের পাই সর্ত লগর পাই আজি গোটে আমি বিশেষজ্ঞ বাবু ডাকলু আছো
1: ওহ তুই বলবাটা আজি রেডিও কে পাচারু রেডিও কে পাচার আজি কার্যক্রম লগে আমি সব ভাই বইনি মনকে সবকে স্বাগত করলুনি হ্যাঁ এলে তুই বলবাটা মেটা আজির বিষয়বস্তু কাইটা আছে
0: আজি বলে আপা সিকলি রোগ বলে কাইটা তার উপরে ভাই বইনি মনের যার যার পর্সন আছে যার লোক বাক মিশা সে রোগে পীড়িত আছে কি তার তানু বলে সচেতন হওয়া পাই
1: জানবার আছে বলে হাই মন আমকে ফোন করবার
0: আমকে ফোন করা পাই নম্বর হলা নি 06854230690 আর এক থর কই দলনি ভাই বইনি মন শোনা
2: 2306 9 0 6 9 0 তো ধন্যবাদ মতে ডাকিয়া পাই
1: আমি মিশা তোমকে জবর জবর ধন্যবাদ কলুসনি আর জুয়ার মিশা কলুসনি আমকে এত বড় মূল্যবান সময় দিয়ে করে আমার বৈঠক লোক বসি করি হ্যাঁ আমার সঙ্গে কথাবার্তা করলাসনি হেতির লাগে আমি জবর জবর সারদা আলুনি
0: এলে
1: প্রথম মোর প্রশ্ন আছে এলে শিকলি রোগ বলে খাইটা বাবু অল্প কই দিয়াস
2: এই সিকলিং রোগ মানে সিকলিং আনিমিয়া যে কোচান্তি সেটা গোটে রক্তহীনতা যেটা কি বংশ কু বংশ ট্রান্সমিট হব ফর এক্সাম্পল বাপা মা কু হইছি ছুয়া কু হব তো এইটা হচ্ছে জিনিসটা তো এথিরে কোন হই কি গোড় হাত পেন হুয়ে গোড় হাত বা যে গণ্ঠি ফুলা রুহে তাপরে আমার যে রক্তহীনতা যে কোচ রক্তহীনতা কোণ হব আমার উইকনেস হয়ে যায় দেহ তো পুরা দুর্বল লাগবে কাম করার ইচ্ছা লাগবনি আউ ছুয়া মান কেসরে কোণ হব কি ইনফেকশন বেশি হয়ে যাব যেহেতু তাঁকর ইমিউনিটি কমি যাব আউ অন্য কেসরে কোণ হয় কি আমার যে ক্রাইসিস কইবে সডন মানে যাতে এক্সট্রিম কন্ডিশনে চেস্ট পেন হইকি পেশেন্ট ডেথ বি হই পারন্তি
1: তো এলে আর খাইটা বলে লক্ষণ তো এমতি চিনা পলা বাবু আকি কিন্তি তার উপচার করবা কে ইসি ই রোগ কে
2: রোগ কে তো উপচার মানে গুড়ে আমার স্টেপস আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো প্রথম তো হচ্ছে আমি আমার স্পেশালি ঘর ঘর লেভেল রে আমি
1: এই দে বাবু গোটে ফোন আইলা আছে ফোন রে কথাবার্তা করে দিই ভাই
2: হ্যাঁ
3: হ্যালো
1: হ্যালো রেডিও কি পাচারু
3: হ্যাঁ
1: জোয়ার লাগো কে কইলাসনি কোন তুই কইলাসনি বাবু জোয়ার লাগো বাবু আলে আজি তোমার পছন্দ খাইটা আছে
3: হ্যাঁ
2: নমস্কার নমস্কার

0: আরে আমি মিনমিশা শুনলো নি যে কোন কোন পিলা টুককে মাসে কে রক্ত চড়াইবার আছে, 2 মাসকে রক্ত চড়াইবার আছে, এলে সেমন জন অসুবিধা লাইনি, সেটা সরকারি স্তরের কাই সুবিধা আছে কি?
1: হ্যাঁ শুনন্তু, রক্ত চড়াইবাটা সিকলিংরে গোটে ক্রাইটেরিয়া নুহ। রক্ত চড়াইবাটা যেহেতু এটা শুনন্তু আনিমিয়া হুয়ে, আপনার যেটা করছেন থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ারে কোন প্রত্যেক মাস সেটা আমাকে রক্ত চড়াইব পড়ে। এইটা যে সিকলিংরে কোন হবে আপনার রক্তহীনতা দেখা যাবে, কিন্তু রক্ত এত মাত্রায় কমে যে আপনার রক্ত চড়াইব পড়ে না। তো এতে ট্রিটমেন্ট যে আপনার হাইড্রোক্সিউরিয়া যে কহিলি, হাইড্রোক্সিউরিয়া যদি আপনার রেগুলার খাইবে সে কোন আপনার ব্রেন ক্রাইসিসটা কমে দেবে, মানে বথা যে ক্রাইসিসটা কমে দেবে, সে ভিতরে আপনার খানাপিনা ডায়েট বড়াইবে। সপোজ আপনার যেটা হিমোগ্লো আপনার যে শাগ হলা কি যে আপনার মাছ হল অন্ডা হল যা খাইবে আপনার, তো সেই জিনিস বড়লে আপনার হিমোগ্লোবিনটা বড়ি বড়ি যাবে।
2: হলে বাবু আর গোটে ফোন আসলে আসি দেখ, হলে ফোন খাইটা কি কটলা বে খাইটা কি আলে কই দে আসে বাবু।
1: আর গোটে কোন কোশ্চেন পচারুলে ভুলিলে,
0: আর গোটে খাইটা বইলে
1: গভর্নমেন্ট। আচ্ছা শুনন্তু, গভর্নমেন্ট এতিপ্রতি বহু ধ্যান দৌছি, আমার স্পেশাল ওড়িশা গভর্নমেন্ট কথা যদি আমি চিন্তা করিবা, সে গোটে মিশন গোট করছেন কোন ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া ইলিমিনেশন মিশন, সে গোটে পার্টনারশিপ মানে কোন এনএচএম আমার ওড়িশার যে ন্যাশনাল হেলথ মিশন অছি তাঙ্ক সহিত গোটে মানে কম্বাইন করিকি গোটে আমার ইচ এন্ড এভ্রি ডিস্ট্রিক্ট আ গাঁ গুলিকু সে টার্গেট অছন্তি। ফর এক্সাম্পল 40 বর্ষর কম যেতিকি পিপল অছন্তি তাঙ্কু স্ক্রিনিং করা হচ্ছে। স্ক্রিনিং কোন আপন গাঁ গুলি ঠারু কি স্কুল হো সব টার্গেট করিকি তাঙ্কু স্ক্রিনিং করা হচ্ছে। এই
2: স্ক্রিনিং কি করছি বাবু?
1: স্ক্রিনিং যাকু দায়িত্ব দেব, সাপোজ আমার যে আশা অছন্তি, অঙ্গনওয়াড়ি অছন্তি বা হেলথ ডিপার্টমেন্ট যেতিকি অছন্তি, তো সেমান স্ক্রিনিং করি পারিবে। আউ গোটে কোন যে গর্ভবতী মহিলা মানে যে মানে আসছন্তি মানে ইনস্টিটিউট দেখাইয়া পাই, সেমানক পাই বহুত ধ্যান দেব পড়িব, কাহিকি অলরেডি সেমান যদি অলরেডি তাঙ্ক সিকলিং থিব ছুয়া কবার প্রবাবিলিটি থিব, তেনু দুইজন পাই টেনশন জিনিস।
2: হেলে মুই বলবাটা বাবু, ই মা পেটরে কাইছি কা কি এটা রোগ?
1: মা পেটরে হেই যাইছে।
0: হেলে আইয়া এ ভিতরে হারি গড কথা উঠলা, সে এবে আমার এটা তো ডিয়ার রোগ নয় বললাইনি মুখ কাটে গড ডর, এবে মনে করা সেই গাঁ মন কে সে ডাক্তার মন বললাইনি, হেলে গোটে সিকলি নেবা রোগী কে কে গোটে ইঞ্জেকশন বুসি করি আর গোট লোক যদি
1: অলগা পেসেন্ট সেটা হবনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে কথা কহিলেন কি জনে ইঞ্জেকশন হয়ে আউজন দেবাটা, সেটা হচ্ছে মূর্খামি জিনিস, যে বি যদি মানে দেখুবে ইমিডিয়েটলি মনা করতু, যদি অন্য জন পাইছেন আউ জন ইঞ্জেকশন হবে সেটা ডাইরেক্ট মনা করবে।
0: হলে আজ্ঞা এবে সিকলিন রোগী গোটে আর আমার পাড়া সাধারণ লোক গোটে, হলে সে সিকলিন রোগী যদি ঔষধ পত্র ঠিকঠাক খাইছি বল গোটে সাধারণ লোক আয়ু যেতে বঞ্চলাইনি সেতকি দিন সে আরামসে বঞ্চি পারছি?
1: কিছু অসুবিধা নেই, বঞ্চার কিছু নেই। আমার দেখন্তু মানে লাইফ এক্সপেক্টেন্সি কাহা উপর ডিপেন্ড হয়ে, আমার হিমোগ্লোবিন র যে কথা আমি যে সিকলিং কথা চিন্তা করবা, সিকলিং র পরসেন্টেজ উপরে যে কহিলে আপনার, তো আমি যদি আমার ট্রিটমেন্ট ঠিক করিবা, রেগুলার মেডিসিন খাইবা, আউ ঠিক টাইমে আমার যদি ব্লড চেক করুথবা বা পরসেন্টেজ চেক করুথবা, এইচপিএল স্টডি করুথবা, আউ এইভাবে কন্ডিশনরে আমার কিছু অসুবিধা হবনি।
2: বড়িয়া কথা। এবে বাবু মোর মিশা গোটে প্রশ্ন আছে, এবে জন্ম ব্লড ব্যাংক রে ব্লড দেলাইনি, সেটা সে ব্লড সে লোক কে দেলে খাই অসুবিধা হয়েছে কি? চিনা পড়ছি কিন্তু কি না তাকে সিকলিং হেরেলা সে ব্লড তাকে নেলে তাকে এই যাইছি, সেটা তো আমি চিনা ন পড়ে কিন্তু চিনা পড়ছি সেটা
1: নাই। ব্লড মানে দেখন্তু সপোজ জনকো ব্লড দরকার হলা,
2: আলে আলে আলে, হ্যালো রেডিও কি পচারু, হ্যালো রেডিও কি পচারু,
3: শুভে
2: নাই
0: বিশেষজ্ঞ বাবু আর
1: ডিয়া রোগ নাই, কিন্তু আর গোটে জিনিস আপনার কোশ্চিন করছেন আমার ডিসকশন চাইছিল শ্রোতা মানে শুনিয়া দরকার আছে, যে ব্লড দেওয়া কথা কাই এটা টপিক ডাইভার্ট ন হো। শুনন্তু ମେନ୍ ହେଉଛି ଏବେ ବ୍ଲଡ୍ ଦେବା କଥା ଯୋଉ କହିଲେ ମ୍ୟାଡମ୍ ପଚାରୁଥିଲେ କି ବ୍ଲଡ୍ ଦିଆହବ କି ନାହିଁ କାହାକୁ ଦିଆହବ, ଚେଷ୍ଟା କରିବେ ସପୋଜ୍ ମୋତେ ବ୍ଲଡ୍ ଦରକାର ହେଲା, ମାନେ କୌଣସି କାରଣରୁ ବ୍ଲଡ୍ ଦରକାର ହେଲା, ତ ମୁଁ ତ ଯଦି ସିକ୍ଲିଙ୍ଗ ଅଛି ମୁଁ ଚେଷ୍ଟା କରିବି ମୋ ନିଜ ରିଲେଟିଭ୍ କାଠୁ

0: শুনিলে কেতোটি হিন্দি ভজন আকাশবাণী জয়পুর সময় বর্তমান সন্ধ্যা 6:40 হওয়া যাচ্ছে। শুনন্তু কিছু বিজ্ঞাপন বিরতি পরে আঞ্চলিক সম্বাদ পরে পরে জনজীবন সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।
1: শুনিলে ওড়িয়া অ্যালবম আপন মানে আঞ্চলিক সংবাদ শুনিপারিবে কিছু বিজ্ঞাপন পরে।
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু শহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাইঁ
3: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
2: কেবল আকাশ ব।

শ্রোতাবন্ধু আপনার পঠাইছেন ঢের সারা চিঠি এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ। তাহলে চলন্তু না শুনিবা প্রথম চিঠিটি কে এবং কেউঠু পঠাইছেন। এই চিঠিটি আসছে রায়গড়া বিষমকটকর। আপনার হলে রাবণা, শ্রীনু, মমতা, রাজু, সিলু, সুকান্ত, মোনালি, রীতা, শ্রীকান্ত, জগন্নাথ এবং অন্য সাথী শ্রোতা। অন্য এক চিঠি আপনার বল্লভ, লিঙ্গু, তরুণ, ঝুনা, মুন্না, শ্রীনু, রামরাজু এবং ধনেশ্বর পণ্ডা। এই চিঠিটি আসছে শশাহান্ডি নূয়াগাঁর। আপনার শুণবা চাইছেন সংস্কার চলচ্চিত্রর। কণ্ঠশিল্পী হলে চন্দ্রাণী মুখার্জী। গীত রচনা করেছেন মহম্মদ নিজাম। সঙ্গীতরে সজিয়েছেন মহম্মদ মুসির।

শ্রোতা বন্ধু আপনার এমনি চিঠি লিখত এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ পঠান এবং আপনার মনপছন্দর গীত শুণবার মজা নিয়ন্ত। তাহলে আজপাই বিদায় দিয়ন্ত। আপনার রেডিও সাথী নমিতা পাড়ি নমস্কার।